পানি কে গান ভাবেন তো পাবাস ফের করতে এসতো দেখা কো হালা দেখুন ভাইও সারা ভস্ম চুর কই পানি বান্দা বন্ধ জিন্দ ছাইনান উতাপতি বিষ্ণা রাজা কা সেই ভাই ছড়া পানি ভস্ম ভাই ভেতার আসলা গান্ধারী পানি যে সুরহরণ ভাই বসিও উতাপতি চে অর্জুন ফরকেরা আর কে ভনা লাগু ভাই রাজা ইজি সিটলাই ভারে হে প্রভু সারা সার কেই পানি ছাইনা